0: সুনহার সাত্রিয়াকাল।
1: ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।